0: কর্তা প্রখণের পনির কাল মুহূর্তে ভঙ্গুর প্রসাদ আসাম পেলাবার শ্লোকানা শ্লোক মহলে পেলে কে লিখে টুডেস রাজে কি তুমি শ্লোক মহলা পেলা
1: বলিহারি গুরে আপনার দেহাড়ি সদবার জিনমানস্তে দেবতে।